আজ মঙ্গলবার, 26শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 16ই জুন 2026 খ্রিস্টাব্দ, 1লা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 13 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:19 হয়ে 17 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 6 সেকেন্ড।

0: engagement with democratic processes, offering young citizens a hands-on understanding of governance, policy deliberation, and parliamentary functioning. Tiny Cape Verde pulled off a stunning result in its World Cup debut, shutting out heavily favoured Spain. An impressive performance by a 40-year-old goalkeeper, Virginia, helped Cape Verde play one of the favourites in the tournament to a 0-0 draw. And that is the end of this news bulletin.
1: শুনলেন দিল্লি কেন্দ্রের সংবাদ আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে এখন অনুষ্ঠান পরিচিতি গীতাঞ্জলি এবং সঞ্চিত প্রচার তরঙ্গের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস সুস্থায়ী সমন্বিত কৃষি এ সম্পর্কে বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র 6:40 আপনার স্বাস্থ্য ছোটদেরও স্ট্রোক হয় বলবেন ডাক্তার সাম্বাদিত্য দাস প্রাত্যহিকী 6:45 উপস্থাপনে শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায় 7:45 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে 8:00 জানো অজানা দেশ বিদেশের অভয়ারণ্য বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায় আজ দ্বিতীয় পর্ব 8:05 নজরুল গীতি প্রবীর কুমার মজুমদারের কণ্ঠে 8:20 উত্তরণ শুনবেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম ঝুলন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় আজ প্রথম পর্ব 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায় 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে 9:15 জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা 9:30 দ্য আকাশবাণী পডকাস্ট শুনবেন বেতারে হেমন্ত অতিথি শুভজিৎ সরকার ও সৌমিত পাল প্রযোজনা শাহনাজ আব্দুর রাউফ 10:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সৃজনী পাল দুপুর 12:00 অজুল প্রসাদের গানে অপূর্ব পাল 12:15 লোকগীতি শিল্পী অর্ঘ্য কমল চট্টোপাধ্যায় 12:33 কৃষক বন্ধুদের জন্য জলাবার খবর পরে উনো জমির দুনো ফসল শুনবেন লাভজনকভাবে বর্ষাকালীন সবজির চাষ এই বিষয়ে ডক্টর শিব শঙ্কর দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায় বেলা 1:00 নির্বাচিত নজরুলগীতি 1:45 গ্রামীণ নাগরিকদের জন্য প্রবীণ নাগরিকদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান মাননীয় উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায় 2:30 সাঁওতালি অনুষ্ঠানে করণ হেমব্রম ও সহশিল্পীদের কণ্ঠে সাঁওতালি গান পরে শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা ঐতিহ্যগত সংস্কৃতি নির্ভর অনুষ্ঠান ছাতিয়ার বিনতি দ্বিতীয় পর্ব পরিবেশনায় প্রধান মুর্মু ও সহশিল্পীরা অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন কৃষ্ণপ্রসাদ মুর্মু গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান্দে 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করবেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বেণুগোপাল সাহা সঙ্গে দুই শিক্ষার্থী সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি সুন্দরী টুডু ও সহশিল্পীদের কণ্ঠে 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা ডিজিটাল শিক্ষায় সাঁওতাল তরুণদের প্রবণতা বলবেন সুনিরাম মুর্মু পরে শুনবেন লোকগীতি যদুনাথ টুডু কুনামি সোরেন ও সহশিল্পীদের কণ্ঠে 6:38 কৃষি কথার আসরে দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী সফলতার কাহিনী একটি আলোচনা অংশগ্রহণে ডক্টর প্রদীপ কুমার রায় ব্যোমকেশ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী 7:00 তরজা গান পরিবেশনায় সুখদেব হালদার ও সহশিল্পীরা 7:30 সমীক্ষা বলবেন শান্তনু চক্রবর্তী 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে নিয়েছেন সুজিৎ গুপ্ত 8:30 কথায় কাহিনী শুনবেন একটি ভ্রমণ কাহিনী রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস 8:45 অর্থনীতির দুনিয়া শুনবেন একটি আলোচনা ব্যাংক ব্যবস্থার ইতিহাস প্রথম পর্ব অংশগ্রহণে ইউকো ব্যাংকের উপ মহাব্যবস্থাপক বিজিতেন্দ্র মণ্ডল ও অধ্যাপক সুপর্ণা নন্দী পাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায় 9:30 শ্রবণী শুনবেন একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার সঞ্চিত প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনে সকাল 6:00

রয়েছে বদ্রসঙ্গীত, শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত, 6:25 রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 ধারাবাহিক রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি শিল্পী সোমা সেন, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সুইটি প্রামাণিক, 8:30 নজরুল গীতি অর্ঘ্য দত্তর কণ্ঠে, 8:45 রজনীকান্তের গানে অপূর্ব পাল, 9:00 লোকগীতি শিল্পী অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়, 9:10 রসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে, দুপুর 12:00 সুরভি, 12:20 ও বেলা 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এবং বেলা 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী আবির লাল নাহা। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবদ্ধ সঙ্গীত, আজ শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত। প্রথমে শুনবেন রাগ আহির ললিত, পরে রাগ ভৈরবী।

শিবদ্ধের সঙ্গীত অনুষ্ঠানে শুনলেন গিটার, প্রথমে রাগ আহির ললিত, পরে রাগ ভৈরবী, শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ধারাবাহিক রামচরিতমানস, আজ 143তম পর্ব।

শুনলেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনলেন 143তম পর্ব, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সোমা সেন।

এক রাশ নতুন আলো, এক বুক তাজা বাতাস আর এক পৃথিবী পজিটিভিটি নিয়ে আজ সুপ্রভাত অনুষ্ঠান শুরু করতে চলেছি। আর আশা রাখছি রাতের সমস্ত ক্লান্তি মুছে দিয়ে আজকের এই নতুন সকালটি তোমার জীবনে বয়ে আনবে নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো আনন্দ। দেখো, বলতে বলতে বছরের আরও একটা মাস প্রায় শেষের দিকে চলে এলো। আজ জুন মাসের 16 তারিখ, মানে জুন মাসের মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি আমরা। একই সঙ্গে বলতে পারি জুন মানে 6 নম্বর মাস, ফলে এই বছরটারও একেবারে মাঝপথে এখন আমরা। এইভাবেই প্রতিটা সকাল, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, মাস, বছর কিভাবে যেন এগিয়ে যাচ্ছে। আজকের এই সুন্দর সকালে যখন তোমার চারপাশের চেনা চেনা মানুষগুলো, চেনা ব্যস্ততাগুলো ডানা মেলছে, তখন তোমার মনটাকে আরও একটু সুন্দরভাবে চাঙ্গা করে দিতে একটা সুন্দর গান শোনাই, তারপরে নানান কথায় আসবো। আজকের দিনটা নানান দিক থেকে বিশেষ, সেই বিশেষ কারণগুলো তোমাদের জানাবো এই গানের পর। তবে আজকের দিনটা যে যে কারণে ঠিক বিশেষ, তাদের মধ্যে একটা বিশেষ কারণ হেমন্ত মুখোপাধ্যায়। আজ তাঁর শুভ জন্মদিন, সে কথা শুরুতেই বলে দিলাম, আর তাই অনুষ্ঠানের শুরুর গানটা অবশ্যই হতে হবে তাঁরই কণ্ঠে, ও আকাশ সোনা সোনা।

0: আজ 16 জুন, এই দিনটি ইতিহাসের পাতায় কেন বিশেষ, চলো জানিয়ে দিই। এবারে
1: আজ এই দিনে
0: 16 জুন জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এই দিনটি প্রতি বছর 16 জুন বিশ্বব্যাপী পালন করা হয়। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় 20 কোটি প্রবাসী কর্মী, যারা কঠোর পরিশ্রম করে দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠান, তাদের অবদান ও ত্যাগকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক আফ্রিকান শিশু দিবস আজ। 1991 সাল থেকে প্রতি বছর 16 জুন এই দিনটি পালন করা হয়। 1976 সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার সোয়েটাতে কৃষ্ণাঙ্গ স্কুল ছাত্ররা নিজেদের ভাষা শিক্ষার অধিকার চেয়ে আন্দোলন করার সময় পুলিশের গুলিতে শত শত শিশু নিহত হয়েছিল। তাদের সেই সাহসিকতাকে স্মরণ করে এবং আফ্রিকার শিশুদের অধিকার ও শিক্ষার মান উন্নয়নে এই দিবসটি পালিত হয়। ১৭৫৬ সালে আজকের দিনে নবাব সিরাজ দৌলা কাশিম বাজার কুঠি দখল করেছিল। 1894 সালে আজকের দিনে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়। 1903 সালে আজকের দিনে ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের গাড়ি শিল্পের ইতিহাসে আজকের দিনটি একটি বড় মাইল ফলক। 1903 সালের 16 জুন হেনরি ফোর্ড আমেরিকার ডেট্রয়েটে তাঁর বিখ্যাত ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে গণপরিবহন ও অটোমোবাইল ইন্ডাস্ট্রির চেহারা বদলে দেয়।

বিশ্বের ইতিহাসে অন্যতম এক মহাজাগতিক রেকর্ড তৈরি হয়েছিল আজ। 1963 সালের 16 জুন সোভিয়েত ইউনিয়নের নভোচারি ভ্যালেন্টিনা তেরেস্কোভা ভস্তক 6 মহাকাশযানে চেপে বিশ্বের প্রথম নারী হিসেবে মহাকাশ পাড়ি দিয়েছিলেন। তিনি একাই মহাকাশে 48 বার পৃথিবী প্রদক্ষিণ করে এক অনন্য রেকর্ড গড়ে তুলেছিলেন। এবারে জানিয়ে দিই আজকের এই বিশেষ দিনে কোন বিশেষ ব্যক্তিত্বের জন্ম গ্রহণের দিন। 1920 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়। তিনি কেবল একজন কণ্ঠশিল্পী বা সুরকার ছিলেন না, তিনি ছিলেন বাঙালির আবেগের পরম আশ্রয়, যার কণ্ঠের অতল গাম্ভীর্য সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করত। তার গায়কের মধ্যে এমন এক অদ্ভুত মায়াজাল ও স্নিগ্ধতা ছিল যা প্রতিটি বিরহ, প্রেম ও নস্টালজিয়াকে এক স্বর্গীয় রূপ দিত। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক বাংলা ও হিন্দি গানকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, তা আজও প্রতিটি বাঙালির জীবনের সুখ দুঃখের চিরসঙ্গী হয়ে রয়েছে। সুরের ভুবনে তিনি এমন এক চিরসবুজ নাম যা শারীরিকভাবে তিনি বিদায় নিলেও বাঙালির হৃদয়ে গানে আর নিভৃত অনুভূতিতে অনন্তকাল তাঁকে

বাঁচিয়ে রাখবে। 1945 সালে আজকে দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী বিকাশচন্দ্র সিংহ। 1931 সালে আজকে দিনে জন্মগ্রহণ করেন তছন দস্তিদার, ভারতীয় বাঙালি নাট্যকার, মঞ্চাভিনেতা ও সমাজকর্মীদের মধ্যে অন্যতম তিনি। 1938 সালে আজকে দিনে জন্মগ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি গণিতবিদ ও পরিসংখ্যানবিদ হিসেবে পরিচিত তিনি। 1950 সালে আজকে দিনে জন্ম

কলকাতায় জন্মগ্রহণ করেন। আজকের দিনে কোন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেছেন তাঁদের কথা জানাই এবারে। 1861 সালে আজকের দিনে পরলোক গমন করেন প্রখ্যাত বাঙালি সাংবাদিক সমাজসেবক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 1925 সালে আজকের দিনে পরলোক গমন করেন বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আজকের দিনটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অত্যন্ত শোকাবহ দিন। 1925 সালে 16 জুন প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা, মহান আইনজীবী এবং দেশবন্ধু উপাধিতে ভূষিত চিত্তরঞ্জন দাস দার্জিলিংয়ে প্রয়াত হন। তিনি স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের মেন্টর হিসেবেও তাঁকে আমরা পেয়েছি। তার প্রয়াণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। ১৯৪৪ সালে আজকের দিনে পরলোক গমন করেন প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায়। আজকের দিনেই ভারতের সেই বিখ্যাত রসায়নবিদ, জনপ্রখ্যাত শিক্ষক, সমাজসেবক পরলোক গমন করেছিলেন। তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস এর প্রতিষ্ঠাতা। বিজ্ঞান চর্চার পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা ও কুটির শিল্পের প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। ২০২১ সালে আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট বাঙালি মঞ্চাভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত।

আজকের এই দিনটা কি কি কারণে বিশেষ সেই বিষয়ে তোমাদের জানিয়ে দিলাম। আর অনুষ্ঠানের শুরুতেই যেমনটা বলছিলাম, হ্যাঁ, আজ এই দিনেতেও সেই বিষয়েই জানালাম। আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন, আর তার গানেই তাকে আমরা আরও একবার শ্রদ্ধা জানাব। তাই অনুষ্ঠানের পরবর্তী গানটিও তাঁরই কণ্ঠে।

সুন্দরী গানের রেস ধরে আবারও কথায় ফিরি। আজকে সকালের আড্ডায় তোমাদের সঙ্গে এবারে এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা তোমাদের অনেকের কাছেই খুব চেনা, আবার অনেকের খুব মনের কাছের একটা বিষয়। আসলে আজ 16 জুন আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস, যে কথা আজ এই দিনেতে তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। শব্দটা শুনতে একটু খটোমটো লাগলেও সহজ কথায় বললে আমাদের যে সমস্ত ভারতীয় ভাই বোনেরা নিজেদের ঘরবাড়ি, পরিবার, চেনা মফস্বল, গ্রাম, শহর ছেড়ে সুদূর প্রবাসে পড়ে রয়েছেন, সেখান থেকে কষ্টার্জিত টাকা দেশে তাদের পরিবারের কাছে পাঠাচ্ছেন, তাদের সেই অবদানকে সম্মান জানানোর দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটিকে স্বীকৃতি দিয়েছে, কারণ আজ বিশ্ব জুড়ে কোটি কোটি প্রবাসী কর্মী যে অর্থ দেশে পাঠাচ্ছেন তার উপর নির্ভর করে পৃথিবীর প্রতি 10 জন মানুষের মধ্যে একজনের সংসার চলছে। আর ভারতবর্ষের নাগরিক হিসেবে এই বিষয়ে কথা বলতে গেলে সত্যি আমাদের বুকটা কিন্তু গর্বে ভরে ওঠে। ভাবছো কেন? কারণ সারা বিশ্বে রেমিটেন্স বা প্রবাসী আয়ের দিক থেকে ভারত কিন্তু 1 নম্বরে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে যত প্রবাসী আয় লেনদেন হয় তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে আমাদের দেশ। চলো এবারে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে দিই। প্রতিবছর আমাদের দেশের প্রায় 3 কোটি 20 লক্ষ প্রবাসী অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স বা এনআরআই ভারতের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের অবদান রাখছেন। কেবল পাঞ্জাব তামিলনাড়ুর নয়, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ থেকেও বহু মানুষ আজ কর্মসূত্রে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা আমেরিকায় থাকছেন। তাদের পাঠানো এই টাকা সরাসরি গ্রামীণ ভারতের অর্থনৈতিক কাঠামোকে সচল রাখছে। এই নিয়ে অনুষ্ঠানে যখন কথা বলতে শুরু করেছি তখন এই নিয়ে তো আরও কিছু কথা অবশ্যই তোমাদের সঙ্গে ভাগ করে নেব আজকের অনুষ্ঠানে। তবে এই বিষয়টা যাতে একেবারেই গুরুগম্ভীর হয়ে না যায় সেই কারণে আরও একটি গান তোমাদের শোনাই। আর এই গানের মধ্যেই কিন্তু এরকমই একজন মানুষের মনের কথা লুকিয়ে রয়েছে।

বাড়িয়ে দাও তোমার হাত, এই হাত শুধু যে পরিবারের জন্য পরিজনের জন্য বাড়াতে হবে তা কিন্তু না, এই হাত দেশের জন্য দশের জন্য সমাজের জন্য কিন্তু এগিয়ে দেওয়া যেতেই পারে। এমনই এক গল্প এবারে বলতে চলেছি তোমাদের। আজকের এই সকালটা শুধু একটা নতুন দিন নয়, আজকের দিনটা আমাদের বাঙালি তথা ভারতীয় হিসেবে আত্মদর্শনের একটা বিশেষ দিন। আজ এই দিনেতে জানিয়েছি আজ আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পরলোক গমনের দিন। আজকের দিনে

আমরা তাকে হারিয়েছিলাম। হারিয়েছিলাম ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র, মহান আইনজীবী এবং ত্যাগী পুরুষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে। কিন্তু কখনো ভেবে দেখেছো কেন আমরা তাকে দেশবন্ধু বা দেশের বন্ধু বলি? আজকের যুগে আমরা যখন নিজেদের একটুখানি ভালো থাকা, একটুখানি বিলাসিতার জন্য কত কিছু করছি, সেখানে চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতার ইতিহাসের অন্যতম সফল এবং ধনী ব্যারিস্টার। ওঁর উপার্জনের অঙ্কটা সে যুগেও ছিল রূপকথার মতো, কিন্তু দেশের স্বাধীনতার ডাক যখন এলো, মাটির মানুষের কান্নার আওয়াজ যখন তাঁর কানে পৌঁছালো, তিনি এক নিমেষে ওকালতির সেই বিপুল রাজকীয় ব্যবসা ছেড়ে দিলেন। বিলাসবহুল জীবন ছেড়ে খদ্দেরের সাধারণ পোশাক পরে নেমে এলেন কলকাতার রাজপথে, নিজের উপার্জিত সমস্ত অর্থ, এমনকি নিজের সাধের প্রাসাদ সম বাড়িটি পর্যন্ত তিনি দেশের মানুষের চিকিৎসা আর নারীদের শিক্ষার জন্য বিলিয়ে দিয়েছিলেন। একেই বলে নিঃস্বার্থ ত্যাগ। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্ব, তাঁর দেশপ্রেম দেখে তাকে নিজের রাজনৈতিক গুরু বা মেন্টর বলে মেনে নিয়েছিলেন। তাঁর প্রয়াণে ব্যথিত হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। তাই তো বলি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এক সাহসের নাম, এক অনুপ্রেরণার নাম। তিনি কলকাতার অন্যতম সফল ও ধনী আইনজীবী তো ছিলেন, যে কথা বলছিলাম, আর যে কথা একটু আগেই বলছিলাম, সেই সমস্ত বিলাসবহুল জীবন, সেই সাফল্য, সব কিছু তিনি ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র দেশের কল্যাণে, দশের কল্যাণে। এই সমাজের প্রতি তার কতখানি স্বার্থ ত্যাগ, আত্মত্যাগ, তা সত্যিই আমাদের শেখায়। তিনি শুধু বড় নেতাই ছিলেন না, জানো তো, সাধারণ মানুষের প্রকৃত বন্ধু ছিলেন। তাই তো তিনি দেশবন্ধু। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর লক্ষ্য। তার এই সমানুভূতি আর মানুষের প্রতি ভালোবাসা আমাদের আজও সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে। তিনি তরুণদের ভেতরের শক্তিকে চিনতে পারতেন এবং তাদের সঠিক পথ দেখাতেন। সেই কারণেই তো নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মানুষ, সেই মানুষকে তাকে মেন্টর বা গুরু হিসেবে মেনে নিয়েছিলেন। দেশবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার জীবন আমাদের একটা মস্ত বড় শিক্ষা দিয়ে যায়। দেশপ্রেম মানে শুধু পতাকাকে স্যালুট করা নয়, দেশপ্রেম মানে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, মানুষের প্রকৃত বন্ধু হওয়া। আজ এই সুন্দর সকালে এসো আমরাও তাঁর আদর্শ থেকে একটুখানি শিক্ষা নিই, নিজের চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। তাকে আমরা আজকের অনুষ্ঠান থেকে প্রণাম জানাই। দেখো, দেখতে দেখতে আজকের এই সুন্দর সকালটা শুরু করেছিলাম তোমাদের সঙ্গে, আর কথা বলতে বলতে অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে, আর বিদায় নেওয়ার সময় প্রত্যেক দিনের মতো, প্রতিটি অনুষ্ঠানের মতো, নিশ্চয়ই একটা সুন্দর গান তোমাকে উপহার দিয়ে যাব বন্ধু। আজকের দিনটা তোমার খুব খুব খুব ভালো কাটুক, আর অবশ্যই আগামী দিন, আগামী কোনো অনুষ্ঠানে তোমার সঙ্গে আবারও কথা হবে, তোমার যুববাণীর বন্ধু সুইটির। আজকের মতন তাহলে সুইটির পক্ষ থেকে টাটা। সবাই যুববাণী শুনতে থেকো, আর এই মুহূর্তে রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে পরদেশী মেঘ গানটি রেখে গেলাম তোমার জন্য বন্ধু।

রজনীকান্তের গান শুনলেন অপূর্ব পালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন লোকগীতি পরিবেশনায় অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়।

লোকগীতি শুনলেন অর্ঘ্যকমল চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে দুপুর দুটোয় এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে বসবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা নেমে তিনি কার্শিয়াং পৌঁছবেন। সেখানে তিনি জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। আজই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। কেন্দ্র রাজ্যের জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজ রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির চলবে। গতকাল শুরু হয়েছে 3 দিনের এই বিশেষ কর্মসূচি। শিবিরের প্রথম দিনই উপচে পড়েছিল ভিড়। সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গতকাল 1,025টি শিবিরে এসেছেন প্রায় 9 লক্ষ মানুষ। আয়ুষ্মান

এই কর্মসূচিতে অংশ না নেওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার একাধিক অনুন্নত এলাকার মানুষ এই বাড়তি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে সিআইডি। এর আগে গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টানা এগারো ঘণ্টা জেরা করে ইডি। সকাল এগারোটার কিছু আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার আর্থিক লেনদেনে গড়মিলের অভিযোগ এবং তার ভূমিকা নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার খুঁটিনাটি তথ্য আদালতে জমা দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে বিধানসভায় সইজাল কাণ্ডে ইতিমধ্যে অভিষেকে আট ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা এলাকায় সরকারি জমি আত্মসাৎ করার মামলায় গতকাল মেদিনীপুর আদালত অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তবে অভিযুক্ত এখনও ফেরার। পক্সো মামলায় হাজিরা না দেওয়ায় এক সেনাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কলকাতার নগর দায়রা আদালত। দক্ষিণ বন্দর থানার গোয়ালিয়ার ঘাটের কাছে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল সেনাকর্মী কুলবিন্দা সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই মামলায় আদালত থেকে জামিন পেলেও পরবর্তী সময়ে পরপর মামলার শুনানির দিন গড়হাজির থাকেন অভিযুক্ত। গতকাল ছিল মামলার রায় ঘোষণার দিন, সেখানে অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 18 জুনের মধ্যে ওই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারক। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভগবান বসান গ্রামে এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, সৌভিক মাইতি নামে স্থানীয় এক যুবক ওই নাবালিকার আপত্তিকর ছবি ও ভিডিও তুলে তাকে বেশ কিছুদিন ধরে ব্ল্যাকমেল করছিল। ভিডিও ভাইরাল করিয়ে দেবার ভয় দেখিয়ে কিশোরীর কাছ থেকে টাকা ও সোনার গয়নাও হাতিয়ে নেয় সে। এরপরেও ব্ল্যাকমেলিং চলতে থাকায় গত 12 তারিখ ওই কিশোরী নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে সৌভিককে গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা। রাজ্যের দুটি জেলায় বাজ পড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণী সগুনা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিচুতলায় গতকাল ঝড়বৃষ্টির সময় বাজ পড়লে মানুষ ব্যাপারী নামে 14 বছরের এক কিশোরকে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গেছে, বাজ পড়ার শব্দেই তার মৃত্যু হয়েছে। এদিকে মুর্শিদাবাদে দুটি পৃথক ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। বনিয়া থানার সিভিক ভলেন্টিয়ার বছর 36 সুব্রত ঘোষ ঝড়বৃষ্টির সময় সাবলপুর পঞ্চায়েত কার্যালয়ের পাশে দাঁড়িয়েছিলেন, তখনই বজ্রাহত হন তিনি। অন্যদিকে লালগোলা থানার রেনু BSF ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙনের কাজ চলাকালীন বাজ পড়লে 5 শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসক আমির শেখ ও খুরশেদ শেখ নামে দুজনকে মৃত ঘোষণা করেন, বাকি 3 জনের চিকিৎসা চলছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কম শক্তিশালী হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারা সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বন্যপ্রাণী প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার আজ থেকে 3 মাসের জন্য রাজ্যের সব অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 15 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে জলদাপাড়া, গরুমারা, বক্সা, নেউরাভেলি, সিঙ্গালীলা সহ সব বনাঞ্চল সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শুনছিলেন বাঁশি, শিল্পী আবিরলাল নাহা, রাগ ভীম পলাশি, তবলা সঙ্গতে প্রশান্ত দে রায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ। স্টুডিওর ঘড়িতে সময় 7:20 হয়ে 20 সেকেন্ড। এখন শুনবেন দর্পণ, মাফ করবেন, 5:20 হয়ে 30 সেকেন্ড। এখন শুনবেন উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

এই গানটির লেখক সলিল চৌধুরী। পরপর দুটি আধুনিক গান শুনলেন অশোক রায় এবং সলিল চৌধুরীর লেখায় শিল্পী অনিক ঠাকুরতার কণ্ঠে। এর পরের দুটি গান শুনবেন লেখক পুলক বন্দ্যোপাধ্যায় এবং শিবনাথ চট্টোপাধ্যায়ের, শিল্পী অনিক ঠাকুরতা।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ। একটু পরেই 7:30 শুনবেন দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান।

10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন এবং রাত 11:10 আবারও হিন্দি ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1800 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। স্টুডিওর ঘড়িতে সময় 7:30 হয়ে 10 সেকেন্ড। এখন শুনবেন দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথমে 20 সাল বাদ ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনবেন।
1: কহ দো জি

20 সাল বাদ ছায়াছবি থেকে গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে হীরালাল পান্নালাল ছায়াছবি থেকে গান শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনলেন হিন্দি ছায়াছবির গান। এখন ক্রীড়া সংবাদ। আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে গতবারের রানার্স আপ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। ইরাক খেলবে নরওয়ের বিরুদ্ধে। আগামীকাল সকালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার মুখোমুখি হবে। অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকির সেমিফাইনালে উঠেছে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল ভারত নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। লখনৌতে আগামীকাল দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গতবারের রানার্স ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইস্ট রাদারফোর্ডে খেলা শুরু হবে রাত 12:30। অন্য খেলায় নরওয়ে ইরাকের মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। অন্য ম্যাচে আজ ইংলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের হয়ে এলিজা জাস্ট 7:55 মিনিটে গোল করে দুবারই তার দেশকে এগিয়ে দেন। ইরানের হয়ে রামিয়ান রেজাইয়ান 32 এবং মোহাম্মদ মোহেবি 64 মিনিটে গোল শোধ করেন। আগামীকাল ফুটবল বিশ্বকাপে 4টি খেলা। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দিচ্ছেন। এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন তিনি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি। 11 বার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে 2 বার জিতেছেন গোল্ডেন বল। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু আগামীকাল রাত 1:30। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে

0: ড্র করে। ভোররাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয়, ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। ম্যাচের 41 মিনিটে আল আমরির গোলে এগিয়ে যায় সৌদি আরব, 80 মিনিটে গোল শোধ করে উরুগুয়েকে সমতায় ফেরান ম্যাক্সিমিলিয়ানো আরাহু। সিয়াটল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও এক এক গোলে ড্র হয়েছে। ম্যাচের 20 মিনিটে মিশরের হয়ে গতবারের রানার্স আপ ফ্রান্স দ্বিতীয় ম্যাচ বস্টন স্টেডিয়ামে ইরাক নরওয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 3:30। ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে আগামীকাল অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30। এদিকে আগামীকাল পর্তুগাল মাঠে নামছে। হাউস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল তাদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিরুদ্ধে খেলবে। ফিফা বিশ্বকাপে গতরাতে গ্রুপ এইচ এর ম্যাচে স্পেন কাভোভার্দের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকির সেমিফাইনালে উঠেছে। অকল্যান্ডে আজ পুল এর দ্বিতীয় ম্যাচে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে দেয়। ভারতের পক্ষে অধিনায়ক সেলিমা টেটে এবং লালরেম সিএমই গোল করেছেন। জাপানের হিরাম তসু একটি গোল করেন। ভারত পরপর দুটি ম্যাচ জিতে শেষ চারে পৌঁছেছে। বৃহস্পতিবার ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। ভারতীয় দলের মিডফিল্ডার জ্যোতি ছেত্রী এদিন 100তম আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়েছেন। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। ভারত আগামীকাল একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলা শুরু হবে 1:30। ধরমশালায় গত শনিবার প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। শেষ করার আগে খেলার খবরের বিশেষ অংশ আরও একবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে গতবারের রানার্স আপ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। ইরাক খেলবে নরওয়ের বিরুদ্ধে। আগামীকাল সকালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার মুখোমুখি হবে। অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকির সেমিফাইনালে উঠেছে। খেলার খবর শেষ হল, এরপর খবর রাত 10:00।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে শিল্পীর কণ্ঠে বিভিন্ন গান শোনাচ্ছি। এখন নজরুল গীতি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নানা রঙের গান এখানেই শেষ হল। আজ শুনলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রথমে একখানি রবীন্দ্রসঙ্গীত, পরে নজরুলগীতি, শেষে আধুনিক গান। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে আজকের নানা রঙের গান এখানেই শেষ হলো।

একটু পরে স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা, এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত মায়ানমার সম্পর্ক সুদৃঢ় করা নিয়ে আলোচনা। এতে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রা। তাঁর সঙ্গে কথা বলেছেন সাংবাদিক মানস প্রতিম ভূঁইয়া। প্রথমে সঞ্চালক মানস প্রতিম ভূঁইয়া বললেন, আজ আমরা মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংয়ের 5 দিনের ভারত সফরের প্রেক্ষিতে ভারত ও মায়ানমারের সম্পর্ক সুদৃঢ় করা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রা। রাষ্ট্রপতি হওয়ার পর ইউ মিন অং লাইংয়ের এটাই প্রথম ভারত সফর। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এবং দু দেশের সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত সুরক্ষা, প্রতিরক্ষা ও উন্নত প্রযুক্তি। প্রফেসর মিশ্রা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বলেছেন মায়ানমারের নিজস্ব উদ্যোগে শান্তি ও সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে ভারত সহযোগিতা করবে। আপনার কি মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথাবার্তার পরিণাম কি হতে পারে? উত্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রা জানালেন, প্রথমত ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা উচিত মায়ানমার আমাদের নিকটতম প্রতিবেশী। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ হল জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, দু দেশের জনতার মধ্যে সম্পর্ক, বাণিজ্য ও সংযোগ। ভারত ও মায়ানমারের 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই সীমান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু দেশের বাণিজ্য ও সংযোগের ব্যাপারে ইতিমধ্যেই আলোকপাত করেছেন। সে দেশে গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রতিক নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। আমাদের দেশ সে দেশের গণতান্ত্রিক পরিবর্তনকে সম্পূর্ণভাবে স্বাগত জানাচ্ছে। মায়ানমারের মানুষকেই ঠিক করতে হবে আগামী দিনে তারা কোন পথে হাঁটবে। জনতার বক্তব্য অতি অবশ্যই শুনতে হবে, সেই দিকে তাকিয়েই ভারত গণতন্ত্রের বার্তা পাঠাচ্ছে। জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয়, কোনো বাধা নিষেধও নয়। মায়ানমারের নাগরিকরা যেভাবে চাইবেন সেভাবেই যেন সেদেশের উন্নতি হয়। এই নিয়ে ভারত 5টি বিষয় খুব স্পষ্ট করে দিয়েছে। প্রথম বিষয় হল জাতীয় নিরাপত্তা, দ্বিতীয়টি সীমান্ত সুরক্ষাকে আরও মজবুত করা এবং লক্ষ্য রাখা যাতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, বিশেষত জঙ্গি কার্যকলাপ যাতে একেবারেই বন্ধ হয়। তৃতীয়ত, ড্রাগ চোরাচালান সম্পূর্ণ বন্ধের দিকে পদক্ষেপ নিতে হবে। চতুর্থত, বেআইনিভাবে কাঠের চোরাচালান রুখতে হবে। এবং পঞ্চমত, দক্ষিণ পূর্ব এশিয়ায় বেআইনি অস্ত্রশস্ত্রের চোরাবাজার রয়েছে, তাকে রুখতে পদক্ষেপ নিতে হবে।

সম্প্রতি মায়ানমার সফরে গিয়ে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন দেশের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। সেই সফরে ডাল আমদানি করার বিষয়ে দুদেশের কথাবার্তা হয়েছিল। এই বিষয়টি খুবই উল্লেখযোগ্য, কারণ ডাল এই উপমহাদেশের অন্যতম প্রধান খাদ্য। সেই জন্য খাদ্য নিরাপত্তা দিক থেকে মায়ানমার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, যোগাযোগের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা দরকার। কালাদান মাল্টি মোডাল প্রকল্প কাজ সুন্দরভাবে এগিয়ে চলেছে। এই প্রকল্পটি হল 3,200 কোটি টাকা বিনিয়োগে তৈরি একটি পরিকাঠামো উন্নয়ন প্রকল্প, যার মধ্যে রয়েছে শিলিগুড়ির চিকেন স্নেক এড়িয়ে ভিন্ন সড়ক পথে দুদেশের যোগাযোগকে আরও দৃঢ় করা। এছাড়া ভারত মায়ানমার বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। নতুন নতুন কোন বিষয়ে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে ভাবনা চিন্তা চলছে। বিরল খনিজ পদার্থ সহ একাধিক বিষয় নিয়ে নতুন করে ভাবনা চিন্তার অবকাশ আছে। সঞ্চালক মানুষ প্রতিম ভূঁইয়া। অধ্যাপক মিশ্রা, আপনি কিছুক্ষণ আগেই বলেছেন ভারত ও মায়ানমার হল কৌশলগত প্রতিবেশী। দুদেশের মধ্যে 1,640 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। নাগাল্যান্ড মণিপুর সহ উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে সরাসরি সীমান্ত সংযোগ রয়েছে। নাগাল্যান্ড এবং মণিপুরে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। এ ব্যাপারে মায়ানমারের গুরুত্ব কতখানি? উত্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রা বললেন, 4টি রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমান্ত সম্পর্ক রয়েছে। তার মধ্যে নাগাল্যান্ড এবং মণিপুরের কিছুটা অংশের সঙ্গে মায়ানমারের আভ্যন্তরীণ বিষয়ের সম্পর্ক রয়েছে। অনুপ্রবেশ ও সীমান্ত পার সন্ত্রাসের চেষ্টা দুদেশের কাছেই যথেষ্ট উদ্বেগজনক। মায়ানমারের দেখা উচিত ভারতের স্বার্থ ও সীমান্ত সুরক্ষার প্রশ্নে যেন কোনো রকম বিচ্যুতি না ঘটে। যৌথ টহলদারি, নিজেদের মধ্যে গোপন তথ্য বিনিময় এবং সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে। বুঝতে হবে যে দুই দেশেরই সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে উদ্বেগ রয়েছে। সঞ্চালক মানুষ প্রতিম ভূঁইয়া। প্রধানমন্ত্রীর সঙ্গে মায়ানমারের রাষ্ট্রপতির আলোচনায় দুদেশের সার্বভৌম অঞ্চলগুলিকে ব্যবহার করে শত্রুভাবাপন্ন কার্যকলাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। বিদেশ দপ্তরের এক যৌথ বিবৃতিতে মায়ানমারের রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বলা হয়েছে, তারা ভারতের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তাকে কোনোভাবেই ক্ষুণ্ণ করা হবে না। প্রধানমন্ত্রী আরও বলেছেন, মায়ানমারের নিরাপত্তার প্রশ্নে ভারত স্পষ্ট অবস্থান বজায় রাখবে। দুদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রা জানালেন, প্রথমত মায়ানমারের রাষ্ট্রপতির বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ। তিনি যেভাবে তাঁর দেশের দায়বদ্ধতার কথা ব্যক্ত করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশগুলোকে বুঝতে হবে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে। সীমান্ত বরাবর বহু বছর ধরে নানা রকম ঘটনা ঘটে আসছে। তিনি যে এই বিষয়গুলিতে নতুন করে নজর দেওয়ার কথা বলেছেন তা খুবই প্রশংসনীয়। এতে আশ্বস্ত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রধানমন্ত্রী মোদিও তাকে পাল্টা আশ্বাস দিয়েছেন। দু দেশই চাই সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা এবং বিভিন্ন আভ্যন্তরীণ বিষয় নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে। সীমান্ত সুরক্ষা এমন একটি বিষয় যাতে প্রতিবেশী দেশের সহযোগিতারও যথেষ্ট প্রয়োজন আছে। মায়ানমারের কাছ থেকে ভারত সেটুকুই চায়। সঞ্চালক মানুষ প্রতিম ভূঁইয়া বললেন, আলোচনায় আমাদের প্রধানমন্ত্রী দুই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি কথা বলেছেন। এর ফলে সমৃদ্ধির প্রশ্নে উভয় দেশই লাভবান হবে।

দেন মাল্টি মোডাল পরিবহন প্রকল্প সেই রকমই একটি যোগাযোগ ব্যবস্থা। সেই সঙ্গে ভারত, মায়ানমার, থাইল্যান্ড ত্রিপাক্ষিক সড়ক নির্মাণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন এই ধরনের আঞ্চলিক সংযোগ বৃদ্ধি পেলে পারস্পরিক বাণিজ্য অনেকটা বাড়বে? উত্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রা বলেন, ভারত এবং মায়ানমার তিন দশক আগে থেকেই এই কাজ শুরু করেছিল। ভারত, মায়ানমার, থাইল্যান্ড সড়ক প্রকল্প সেই সময় থেকেই শুরু হয়। তারপর চেতোয়ে এবং কালাদান প্রকল্পের কাজ শুরু হয়। তবে দুর্ভাগ্যের বিষয় হল মায়ানমারের আভ্যন্তরীণ গোলযোগ ও সেখানের টালমাটাল রাজনৈতিক কারণে ভারত মায়ানমার যৌথ প্রকল্পের কাজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। 2014 সালের পর উত্তর পূর্বাঞ্চলীয় মন্ত্রক গঠন হওয়ার পর থেকে গত 12 বছরে আমরা প্রভূত উন্নতি করতে পেরেছি। প্রতিবেশী দুটি দেশের মধ্যে সড়ক যোগাযোগকে অনেকটাই বাড়ানো গেছে। বিশেষ করে অসমের কথা তুলে ধরা দরকার। সে রাজ্যে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অনেকগুলি পরিকাঠামো তৈরি করা সম্ভব হয়েছে। সেই কারণে ব্যবসা বাণিজ্যের পরিবেশের অনেকটা উন্নতি সম্ভব হয়েছে। তবে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে বহুপাক্ষিক আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে রূপায়িত করার জন্য আরও অনেকটা পথ এগোতে হবে। মনে রাখতে হবে ভারত মায়ানমার বাণিজ্য বর্তমানে খুবই সীমিত। সীমান্ত অঞ্চলের ছোট ছোট বাজারহাটগুলি দুদেশের বাণিজ্যে বিশেষ ভূমিকা নিলেও এগুলিকে কেন্দ্র করে খুব বেশি দূর এগোনোর সম্ভাবনা নেই। যদি প্রকৃত প্রস্তাবে বাণিজ্য সম্পর্কের উন্নতি করতেই হয় তাহলে আরও গভীরে গিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন। ভারতের পণ্য সেদেশের বাজারে আরও বেশি করে বিক্রি করা শুধু নয়, মায়ানমারে উৎপন্ন পণ্য সামগ্রী ভারতের বাজারে বিক্রি করার জন্য পরিকাঠামোর সার্বিক উন্নতির যথেষ্ট প্রয়োজন রয়েছে। শুধু আঞ্চলিক স্তরে বাণিজ্য সীমাবদ্ধ রাখলে চলবে না, তাকে আরও সুবিস্তৃত করতে হবে। সঞ্চালক মানুষ প্রতিম ভূঁইয়া বললেন, আমার মনে হয় কি করে বিনিয়োগ আরও বাড়ানো যায় তা নিয়ে দু দেশেরই ভাবনা চিন্তা করা প্রয়োজন। এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত যে রুপি বা টাকায় বাণিজ্য করার ক্ষেত্রে দু দেশ একমত হয়েছে। স্থানীয় মুদ্রায় ব্যবসা করা নতুন কিছু নয়, বহু দেশের সঙ্গে ভারতের এই সম্পর্ক রয়েছে। এর সঙ্গে যুক্ত হল মায়ানমারও। এ ব্যাপারে আপনি কি বলবেন? উত্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রা, ডলারের বাজারে ক্রমশ সংকোচন হচ্ছে। বিভিন্ন ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া মায়ানমারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কাজেই সে দেশের পক্ষে অত্যন্ত স্বস্তির খবর যে ভারত মায়ানমারের বাণিজ্য সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে ভাবছে। সঞ্চালক মানুষ প্রতিম ভূঁইয়া, ভারত ও মায়ানমারের মধ্যে বিভিন্ন বিষয়ে সম্পর্ক সুদৃঢ় করা নিয়ে আলোচনায় আজ আমরা শুনলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রার বক্তব্য। অধ্যাপক মিশ্রা, অনেক ধন্যবাদ আকাশবাণীর স্টুডিওতে আসার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রাও জানালেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ শুনলাম ভারত মায়ানমার সম্পর্ক সুদৃঢ় করা নিয়ে আলোচনা। এতে অংশ নিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাহুল মিশ্রা এবং সাংবাদিক মানস প্রতিম ভূঁইয়া। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত

sirnsdtalks@gmail.com অথবা 9289094044 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। শুনলেন স্পটলাইটের বাংলা রূপান্তর।

0: analyst, and Aditi Tandon, senior journalist. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044.
1: और अब से कुछ ही देर बाद सुनेंगे आप समाचार। कृपया समाचारों की प्रतीक्षा कीजिए।
2: आकाशवाणी कोलकाता खबर पढ़ी बर्णाली सिंह। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। GTA বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে G7 শিখর সম্মেলনে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। এই সভার থিম ফর্জিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিটারি। এই আলোচনায় G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ, অংশীদারী দেশ এবং বিশ্ব ব্যাংক ও আফ্রিকি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রী এবং নেতাদের স্বাগত জানানোর পর এই আলোচনা শুরু হয়। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি একযোগে উন্নততর, সমৃদ্ধ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এর আগে G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের অ্যাভিয়ন শহরে পৌঁছান। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। ভারতের কাছে এবারে শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের এই মঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো এবং উগান্ডায় নতুনভাবে উদ্ভূত ইবোলা পরিস্থিতির প্রেক্ষিতে G7 নেতৃবৃন্দ সুসমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ একাধিক বিষয়ে ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া সহমত হয়েছে। ইবোলার বর্তমান স্ট্রেনের মোকাবিলায় ভ্যাকসিন তৈরি এবং যথাযথ চিকিৎসার ব্যাপারে পর্যাপ্ত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আরও ত্বরান্বিত করতে G7 দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। ফ্রান্সের অ্যাভিনোতে G7 শিখর সম্মেলনে উদ্যোক্তা দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কমিয়ে দেওয়ার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন সেই দেশকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 1 ঘন্টা 15 মিনিটের জন্য নেতারা মিলিত হন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আগামী শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে। লুজান শহরের একটি রিসর্টে উভয় দেশের আধিকারিকদের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর হবে। সুইজারল্যান্ডের মন্ত্রিসভা এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ

0: যোগাযোগ রাখছে। ইরান আজ বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তা স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকার বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সাবধান থাকার ব্যাপারে সতর্ক করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। সামাজিক মাধ্যমে এক পোস্টে এনটিএ জানিয়েছে, টেলিগ্রামে বেশ কিছু চ্যানেল আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরিবর্তে 14,000 থেকে 25,000 টাকা দাবি করছে। এই পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হয়নি। এই চ্যানেলগুলির প্ররোচনায় পা না দেওয়ারও আর্জি জানিয়েছে এনটিএ। এনটিএ ডিরেক্টর জেনারেল অভিষেক সিং সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেকটি প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাঁকে স্বাগত জানাতে কার্সিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও পার্বত্য বিষয়ক মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং প্রতিমন্ত্রী বিশাল লামা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন।
1: 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी दिगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। जीटीए मेंटेन रोड सरकार बना रहा है।
0: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রতীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় গানের জগতে এক কালজয়ী চিরকালীন নাম। গানের সর্বক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর সুরের রেশ ছড়িয়ে পড়েছে এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

0: তারা।
1: রবীন্দ্রসঙ্গীত রজনীকান্ত ও অতুল প্রসাদের গান গণসঙ্গীত সবেতেই আমরা খুঁজে পাই অনন্য হেমন্তকে। গায়ক হিসেবে তিনি বেশি প্রতিভাবান নাকি সুরকার হিসেবে তাঁর খ্যাতি বেশি, এ নিয়েও এককালে তর্ক চালাতেন সঙ্গীতানুরাগীরা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছায়াছবিতেও প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি রেখে গেছেন তাঁর উজ্জ্বল স্বাক্ষর। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে 106তম জন্মবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।

0: The FIFA World Cup 2026, France will take on Senegal in Group 1 clash at New Jersey in the United States tonight. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে আনন্দ ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে গান শুনবেন।

0: कभी तो हंसाए।
1: আনন্দ ছায়াছবি থেকে গান শুনছেন এবারের শিল্পী লতা মঙ্গেশকর।

অভিমান ছায়াছবি থেকে গান শুনলেন। এবারে সফর ছায়াছবি থেকে প্রথম গান মান্না দের কণ্ঠে।

আজকের শেষ গান আমানত ছায়াছবি থেকে শুনবেন দ্বৈত কণ্ঠে হেমন্ত কুমার এবং গীতা দত্ত।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানে শেষ হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,

অংশতে মেঘলে আকাশ, কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 54%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দিই, 17 জুন 2026 বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় শুনবেন শুভাষিত, মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ শুনবেন। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা, মাছের চারাপোনা তৈরি, এ বিষয়ে বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, নার্ভের অসুখের সঙ্গীতের প্রভাব, নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব, এ বিষয়ে বলবেন ডাক্তার শাম্বদিত্য দাস। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় কার্তিক ঘোষ ও নীলিমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা দেশ বিদেশের অভয়ারণ্য, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি শিল্পী সঙ্গীতা সান্যাল। 8:20 বাংলা কথিকা বিষয় আমার বাবা নারায়ণ সান্যাল, এ বিষয়ে বলবেন মৌ সান্যাল। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী সিদ্ধার্থ ঘোষ। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জাংশন, অতিথি ডক্টর বিদিতা ভট্টাচার্য, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও চয়নিকা ধারা। 12:00 ভক্তিগীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য। 12:15 শুনবেন লোকগীতি শিল্পী অদিতি মুখোপাধ্যায়। ১২:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন। মাশরুম চাষ বিষয়ে ডক্টর বিদিশা মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ঈশিতা দাস অধিকারী। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহলের অনুষ্ঠান আমরাও পারি, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:05 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, এই অনুষ্ঠানে শুনবেন গুগলি, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর জীবন বিজ্ঞান নিয়ে আলোচনায় বিনোদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সঙ্গীতা দত্ত মণ্ডলের সঙ্গে দুই ছাত্রী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি বর্ষা সরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, অতিথি থাকবেন লক্ষ্মী মান্ডি, লক্ষ্মী মান্ডির সাক্ষাৎকার শুনবেন। 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবরের পর শুনবেন কৃষি কথার আসর, প্রথমে আউশ ধানের উন্নত চাষ পদ্ধতি, এ বিষয়ে মনোরঞ্জন জানার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপরে সম্ভাবনাময় অ্যাভোকাডো চাষ, এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 নানা রঙের গান। 8:30 আইনি কথা, NDPS আইন নিয়ে আইনজীবী উপাসনা সাহের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুতপা চট্টোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী সিদ্ধার্থ ঘোষ। 9:30 বিশেষ আলোচনা ধর্মী অনুষ্ঠান।

বিষয় নিরাপত্তা, অভ্যন্তরীণ ও বাহ্যিক। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিজিৎ দাস, 10:45 আধুনিক গান শুনবেন সঙ্গীতা সান্যালের কণ্ঠে, 11টায় লোকগীতি পরিবেশন করবেন অদিতি মুখোপাধ্যায়, 11:10 খেয়াল ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন 6:15 সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী বিদুষী পূরবী মুখোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 144তম পর্ব, 6:35 ভজন শিল্পী অদিতি মুখোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা শ্বেতা হাজরা, 8:30 নজরুল গীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য, 8:50 গিটার শিল্পী মৌরাই চৌধুরী, 9:10 রাজধারা উপস্থাপনা পাপিয়া ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান উপস্থাপনা সরফরাজ আহমেদ, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিস উপস্থাপনা অভিরূপা ভাদুরী, 12টায় সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী স্বরাজ কুমার ভট্টাচার্য।

সঞ্চিত প্রজাতরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে। পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনা পুনম সিং। ছটা বেজে দশ মিনিটে হিন্দি কথিকা। ছটা বেজে তিরিশ মিনিটে ভারত বনাম নেদারল্যান্ডসের আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্য হিন্দি ও ইংরেজিতে। এরপরে অনুষ্ঠান অ্যাপে শুনতে পাবেন। সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে গুল গুলসান, সাত বেজে দশ মিনিটে আধুনিক গান শিল্পী অদিতি মুখোপাধ্যায়, সাত বেজে তিরিশ মিনিটে দর্পণ, আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে অনুষ্ঠান হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চান্দা, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন সতেরোই জুন দু হাজার ২০২৬ বুধবারের গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:08 হয়ে 47 সেকেন্ড। জয় হিন্দ।